0: সুসব্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আকসারা মিনাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি দাইকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। মাকসুদ, বারাং সিয়াপা ইয়াং বানিয়াক বারিস্তিগফার, নিশ্চয় আল্লাহ মুমুদাহকান সেটিয়াপ কেরেসান মেরেকা, মেলেপাসকান সেটিয়াপ কেসেম্পিতান, দান মেমব্রিনিয়া রেজকি তাম্পা ডিসাংকা-সাংকা। হাদিস রিওয়ায়াত আবু দাউদ দান নাসা'ই।
1: মুসলিমিন মুসলিমাত দিকাসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, sebentar lagi azan akan berkumandang menandakan masuknya waktu solat fardu zuhur bagi daerah Seremban. Warga kerja Negeri FM mengucapkan selamat menunaikan solat fardu zuhur.